প্রফুল্লিত হয়। ও কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্কিরি হে, কক্ক